ফুঙ্কাহাম লাম সগজ তখন আই তোমরা চিনি তাকুক বুকুক মারে কেচিং সঙ্গ চিনি তিনি ফুঙনি কক্র পান্ডাও তিনি ক্রাকশাল তিনি আগস্ত তালনি শাল নেই চিপা আও

0: আসুক জড়া সংখানা লাগিয়া খানা দাদ রচামংতাংশ নন্দী গোপাল জমা তিয়ারি খরাতে আও হাকে যত খাই দায় চিনি তাকু বুকু তে মারা খেয়ে সনো হাইলো হাই লামসকই খাকা হামিয়া ফাড়ি চেঙ্গো চিনি তিনি নি শালকামা পান্দানি পেয়েছে তিনি নি শালকামা পান্দানি বেছে পো চং কক প্রথমা তুই ফেকিয়া হামসক মুনি ফান সুরনা করি হামসক মুনি ফান সুরনা করি হানি সানানি থাকা হাঙ্কাই চিং সাউন মানো হামসক মুনো তাইনাই কেব করি চিং যা সানো কাহাম খাইনানি কাহাম খাই ক্লাইতি সানানি হিংকা হাঙ্কাই এবার নাইথত খাই ক্লাইনা থাকতানিবো হামসক মুং বেলাই খেন নাংকো হামজাক মুনি কগ্ন চিং সানানি থাকা হাঙ্গাই ও হাসাকা ও হামজাক মুং গবাং মা পদরে পদ নচিং নুগো বরক বা বরকনি হামজাক মা মা ফানো হামজাক মা বুতা হানক বুতা ফায়ুং হামজাক মা মারে কিচিং হামজাক মা তাই মাল মা তারা হামজাক মা এবার আরিনি বরং হামজাক মা নক গানা কিন্তু হামজাক মুনি গবাং মানো সিনে মুং দঙ্গ আও তামখাই সিং ও হামজাক মুনো সাই সেনা হানা নাঙো চিনি লাংমনো নাইথতো খে ক্লাইনা থাংতানি হামজাক মুং চিনি বাকে বুসক জরাতে নাংকক আবনো রোগিন চিং তিনি ককলাম সালাইনাই খাকলাইন রোগ যতন পান্তা খাইন দমবাইনা হানি তে কক প্রথমানো খাইন দমবাইনা হানি গায়ে কাশে কক তুক তো ফাইতংখা নাকিনা অজরা সাবতং চিনি তিনি পান্তানে পইলাও হ্যালো ফুঙ্কা হাম তাকু আও বেলাই বেলাই হামবাই নানো অজরাও চিনি লগে তংমানে বাকি গরং হরই গাই দ সাগা দে তাকু
1: আও হামদাম মু হুম জেন নি জোটো পালা রং খানাই চাও নো বং নি চাল মাইরা কাছে থামানি
0: হুম
1: যতন কাম করে খাই যতন কাম মু তুমি সংমন যতন তো কাম মু নাই অজি নো পারং নং থু
0: আও
1: হুম চেন বগু ইয়ে যতন বগু ইস্তে ইয়ে থা প্রত্যেক বস্তু পৃথিবী আকর্ষণ করে প্রত্যেক বস্তু প্রত্যেক পরস্পর আকর্ষণ করে ওই হাম দাম বলতে প্রত্যেক বস্তু প্রত্যেক মানি বা মানি বা বস্তু হামজাম শিক্ষ প্রত্যেক জীব আকর্ষণ করে হামজাম বিক্রলতা প্রত্যেকটা বস্তু আকর্ষণ করে হামজাম আবং দুটি তিন সমাজ সেরকম সমাজ বড় বাই বড় বড় বুঝলাম চোরাই খাই বা যতটা হামজাম হামজাম করে কে পৃথিবী স্তব দমনি লাস্টে টংলা কম সমাজ সংসার দুনিয়া চিনি পরস্পর যদি হামজাম করে থাকে দুনিয়া গম দশ টংলা কম হামজাম তব আবাহনে সব যে কোনো ব্যক্তি যে কোনো বড় প্রত্যেক হামজাম আকো বুকু সাবতে যত্ন হামজাম সে দুনিয়া সংসার বড় মনুষ্য সমাজের জীব বড় মনুষ্যের সমাজ বাইতো না সমাজ বড় জীব বড় অন্য বড় বাই বড় তো মানুষ বড় অন্য জীব বা পরস্পর প্রত্যেক জীব
0: আকর্ষণ
1: হাজার যত্ন রঙনা খাইত কারণ হাজার মধ্যে যত

0: 자라 팔만 살짝 살는 인가게 팔만 예렌체 어버튼 오자가 나실만 고실만 동가다 나게 함정라냐네 한가 진동라냐 자가 시크르 함정만 그래 한가 신이 동 대버로 동 맞은 함정만 뜻이 신동 타이 함정만 그래 시청 동 타시 그래 동만 시자가 그래 보자가 동이냐 사생
1: 아부노
0: 함정이 버럭니 차고 그렇게 마야 마마다 지니스 그래 한게 함정 그래 한고 아버님 버그 신자로 배만 정 이전 버그 배만 참는 나실래 참는 저리 동나 봐.
1: 좀
0: 함정만 있어 이 날씨는 뭐 가워 동이 탕라냐 낭나. 아침 아침 잡고.
1: 말해 말해 너 한바이 볼 거구나 너.
0: 아니 한바.
1: 말해 너 거기 함노 거자리 갈랑가시니 보고 수야디 보 아우 버럭 왜 버럭이 미생아 함적 몽그리 힌가에 바이기 그타이 동 말아니 버럭 왜 버럭 나슬레 라이카이 바이기 증 어승살 노 나타토카이 동이 탕마나이 가함 클라이 탕마나이 아본 바기노 버럭 왜 버럭이 미생아 함적 몽 동나니 난고 가타가 샤콕톡 기사 저라 동시 버슨 야상 나이레시네 사본카 할로
2: 아 풍카 함바이
1: 풍카 함 타콕 람샤고 반다오
2: Ani mung angkel cito rebuti mohani.
1: How? Sin kisa dakti dati kong masala sinai dako tam ningkai jora bisi kerikha. Da.
2: Kya buno panta sati wan nungke. Dini to hamtak mani tui chalai mani baina. Nge hamtak lai mato au. Kubang mano hamtak mung tango hai ta no jot tani silai hamtak mung kotor kaisa tango. Apo nge tisi ni. Hei di ba.
1: Au.
2: মানে হামজা মুং নিজি সিংহ যত নিচেলাই হামজা মুং কতর কাইছে টঙ্গ গে কাইছে কক টঙ্গ না ছাক নিরুতুক ইক ছাক নিরুতুক ও ছাক নি কলম তুই বেনে চি উই থাঙ্গো হ্যাঁ দি বাই গে আতিম লে বাই আও এ মানে ছাক নিরুতুক ও ছাক নি কলম তুই বেনে চি উই পাইও হামজা মুং নিজি সিংহ যত নিচেলাই হামজা মুং কতর টঙ্গ গে ইক হাইম খরাং বো ফাইনে নাই টঙ্গ গে আছ ছাবি মালি যা বাই
1: দো ককড়ি বেলেনা হামবাই বেলেনা হামবাই চিনি তাকক নো অজা করং হমনি বাগাই আউ হাইনি করং পান্দা ফাইনানি জরাং টংকা বা সংতাই কক তুলো ইয়া সামালাইলিয়া ও চিনি পান্দা পাই মানে ইয়াগুলো সং হাইন হাইতে সা চিনি কক প্রথম রগিনে ককলাম শালাই ফিনাই নড় চতন তিয়ার ন তংবাই দি যে তাব সুজর রক পান্দা কক সাহরিয়া কো আউ হঙ্গা গাই চিং তিনি ককলাম সাই তংলাই মা হঙ্গা হামজক নি ফান সোনানি গ্রী হামজক নু পাইনি কেব গ্রী হামজক নু বসন্তি সং চৌদকা হাম সামু খালাইনি থাকা হাঙ্কায় হামজক মুং হামজক মুনি বিশংতি নচং চিনি সামু ন কাহাম খাই থাঙে মানু গঙ্গাই ফাইলি চিং হাইনি করং পান্দাও থানানি জড়া হাঙ্কাবা চিং অ পান্দানি মা বসালাইসি নাই গাই নর যত নিয়ার দমই হাইন হাই কক সালাইনি বাগে

ফুঙ্কা হাম যতনি ফাচিং ফুঙ্কা চাংনি হামজাকমায়া ফারি তাবুক চেংজাগ তিনি ফুংনি ককব্রক পান্ডা হাইনি খরাং আকাশবাণী আগরতলা নরক্ষণাই দঙ্গ হাইনু খরাং পান্ডা তিনি ক্রাকশাল তালবাং তালনি শাল থাম শালমারি চিব্রিরা থাম চিবা ত্রিপুরা বিশি আগস্ট তালনি শাল নই চিবা শালমারি নই সাই নই চিদক ইংরেজি বিশি কে কুবুনি শালনি হাই সঙ্গতিনি বহাইন ক কাহাম খানামানি বিশিং তৈ সিনি পান্ডানো সঙ্গ চাংলাইনে ফাজিং থাংলাইনে

চুমুই যত থাইনো সমান বাক্সা খেও কবল পিয়াবা বাক্সা যে থাই কাহামকে সামজাক আ থাইনি বাকি কাহামঙ্গ যে থাই কাহামকে সামজাকি আ থাইনি বাকি হামিয়াঙ্গ আ হামিয়া অংমানি ওয়াতৈনি দে চায়া নাকি থাইনি চায়া সিনি সাগো নেসলে মূ বেলাইন গবাং হাইনি বাকি যে বরক বেলাই কেবেল বিনি সাগো আশকনো গবাং হামিয়া কগ্র ওয়ানসুক জাকতৈ অংনাই যে সক সালসং সিনি বখানো বিশিংতৈ ক্রাক খ্লাইয়ৈ মানিয়া আশক সালনসং মনাগো গলাইয়ৈ টংনাই জেফ্রু সঙ্গুইনি চোবাচু নাই সাক বাই থাং কড়াক খে বাচাউই মাননি সরংনাই আজরাও নো কাইসা কাহাম এবা কড়াক হদা সামজাগী মানো জেসক সাল সঙ্গসাংনানি রিংয়া আশক সাল নং মংসা সামুঙ্গ কড়াক খে আপ্রি সেউই সামুং খাই মানগলাক হাইনি বাকিনো সঙ্গ জেসা সামুঙ্গ পাল বাকসাকে সামুং খাইনানি এবার চোবালাইনি নাঙ্গ অক কাহাম সাবিগলাঙ্কা স্বামী বিবেকানন্দ গাছ জরাখানা লাইকাসং স্বামী বিবেকানন্দ সাইকলাংচা ক কাহাম ন